0: ইমান পৰে শ্ৰোতাসকলে গীতৰ নিয়মীয়া অনুষ্ঠান মনোৰঞ্জন শুনিলে। প্ৰিয় শ্ৰোতা, এতিয়া আগবঢ়াবলৈ লৈছো নিয়োগ প্ৰত্যাশী যুৱক যুৱতীৰ উদ্দেশ্যে প্ৰচাৰিত অনুষ্ঠান শিক্ষণ প্ৰশিক্ষণ সংস্থান।
1: আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডত খালি হওয়া এসিস্টেন্ট ম্যানেজার আর জুনিয়র ম্যানেজার পদর আবেদন বিচরা হয়েছে। এসিস্টেন্ট ম্যানেজার পদর সংখ্যা 35, ইয়ারে 10টাক পদ ইলেকট্রিক্যাল আর সিভিল শাখার প্রার্থীর, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর, 4টা পদ হিউম্যান রিসোর্স শাখার প্রার্থীর, 3টা পদ ইনফরমেশন টেকনোলজি শাখার প্রার্থীর আর 2টা পদ ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত বিই, বিটেক বা 3 বছরের পাঠ্যক্রমের ডিপ্লোমা থাকা হব লাগিব। হিউম্যান রিসোর্স শাখার পদর সংখ্যা ক্ষেত্র প্রার্থী MBA বা PGDM থকা হব লাগিব। দরমহা নিরিখমাহে 37,300 টাকার পর 112,000 টাকালৈ, লগত 14,200 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। জুনিয়র ম্যানেজার পদর সংখ্যা 31, ইয়ারে 12টা পদ ইলেকট্রিক্যাল শাখার প্রার্থীর, 9টা পদ সিভিল শাখার প্রার্থীর, 6টা পদ মেকানিক্যাল শাখার প্রার্থীর আর 2টাক পদ ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন শাখার প্রার্থীর। প্রার্থী সংশ্লিষ্ট শাখাত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা হব লাগিব। দরমহার নিরিখ মাহে 25,000 টাকার পর 92,000 টাকালৈ, লগত 12,100 টাকা গ্রেড পে আর অন্যান্য বানস থাকিব। আটাইবোর পদর ক্ষেত্র প্রার্থীর বয়স 21 বছরের পর 38 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট www.apgcl.org। আবেদনের শেষ তারিখ জুনিয়র ম্যানেজার পদর ক্ষেত্র 21 আগস্ট আর এসিস্টেন্ট ম্যানেজার পদর ক্ষেত্র 23 আগস্ট। পাঞ্জাব ন্যাশনেল ব্যাংক নামৰ প্ৰতিষ্ঠানত খালি হোৱা 545টা লোকেল বেংক অফিচাৰ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। দৰমহা নিৰিখ মাহে 48,480 টকাৰ পৰা 85,920 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থী স্নাতক হ'ব লাগিব। বয়স 20 বছরের পর 30 বছরের ভিতর হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট pnb.bank.in। আবেদনের শেষ তারিখ 9 আগস্ট। পুনরায় কৈছো, বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট pnb.bank.in। আবেদনের শেষ তারিখ 9 আগস্ট। নর্থ ইষ্ট ফ্রন্টিয়ার রেলওয়েত খালি হওয়া 6,777টা এপ্রেন্টিস পদর আবেদন বিচরা হয়েছে। প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া আর সংশ্লিষ্ট ট্রেডত কোনো ITI পৰা ন্যাশনেল ট্রেড সার্টিফিকেট অর্জন করা হব লাগিব। প্রার্থীর বয়স 15 বছরের পর 24 বছরের ভিতর হব লাগিব। এবছরের প্রশিক্ষণের কালচোয়াত প্রার্থীয় 9,600 টাকাকৈ জলপানি পাব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট nfr.indianrailways.gov.in। আবেদনের

0: ভাল গাইছা, তোমাৰ মাতটো খুব ধুনীয়া, কিন্তু তোমাৰো কিছুমান নোট ঠিক লগোৱা নাই তুমি, সেইটো এটা কথা আছে। আৰু উচ্চাৰণো অলপ ঠিক কৰিব লাগিব তুমি, কিন্তু বাকী তোমাৰ গানৰ ষ্টাইল মোক বৰ ভাল লাগিছে দেই।
1: ধন্যবাদ।
2: তুমি কেমন করে গান করো,
0: তোমাক মাজতে একটা কথা কও, তুমি কেমন গান করো সেগুনি ডি উইল বি টু হাই। রবীন্দ্র সঙ্গীত অল্প গাম্ভীর্যপূর্ণ গান হয়, সেকারণে তুমি খুব বেশি উপর স্কেলত গালে যে তার ফিলিং এইটু ভালকে নাহে। সো ইটস বেটার তুমি বি ন্যাচারালত গোয়া।
3: প্রিয় শ্রোতা, এইখিনিতে আগবঢ়াবলৈ লৈছো গ্লাসগোত অনুষ্ঠিত হৈ থকা কমনওয়েলথ গেমস 2026ৰ সংক্ষিপ্ত বিৱৰণ।

0: পুরাপুরি মানে আধুনিক গানের দরে হয়ে গেছে আর। রবীন্দ্রসঙ্গীতের একটা নিজস্ব একটা স্টাইল যেটা আছে, এইটা অল্প রপ্ত করার চেষ্টা করবা। আর স্বরলিপি, স্বরলিপি এইটো আসল তোমাক কইসে স্বরলিপির পর আঁতরি গেছে, এইটা করবে। আর উচ্চারণও অল্প প্রবলেম আছে, সেইটা কিন্তু উচ্চারণ আর মানে ঠিক করবই লাগবে আর। এই নাও
1: মানে তারমানে রবীন্দ্রসঙ্গীত শুনে ভালে পাও, আর এনে অনুশীলনও ইমানটা নাই যেহেতু আপনার পরে শিকিম বলে আছো আজি।
0: এদিন শিকিলে কি রবীন্দ্রসঙ্গীত শিকি যায় শিকিব পারিবা নাকি? এইটো সম্ভব নয়। তুমি যে শিকিছা তুমি তারে দুই লাইন গোয়াছো, একো নয়।
1: মানে রবীন্দ্রসঙ্গীতের
0: মই তো গাইডেন্স দিমেই তোমাক, সেইকারণে তো মই আহিছো। কিন্তু তুমি শুনাব লাগবে, তেতিয়াহলে মই গম পাম যে তোমার কোন কোন ফালে তোমাক চাব লাগিব বা তোমাক আইডিয়া দিব লাগবে যে কোন ফালে ইউ হ্যাভ টু ওয়ার্ক।
1: বেঙ্গলী
0: ঠিক আছে।
1: ও রূপ রত

ঠিকে আছে, তুমি যদি মানে ইন্টারেস্ট থাকে রবীন্দ্র সংগীত শিকার, তুমি ভাল এজন টিচারৰ পৰা তুমি শিকিবা। হ্যাঁ, আর মানে যিকোনো ধরনের সংগীতে শিকিব লাগে, এটো মানে বারে বারে প্রথমতে কৈছো, সংগীত হল গুরুমুখী বিদ্যা। এতিয়া মই নিজে বজাই হেৰি কৰো। আচ্ছা, এতিয়া মই মা বনব বিহারিণী কোনে গাইছিলা? তুমি না?

আচ্ছা তুমি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গানৰ হেৰিটো আনিবলৈ ভিতৰৰ যিটো ভাবটো

0: হবো গম পাইছা? তুমি কি গান গাইছিলা?
1: ফাগুন হাওয়ায়।
0: আচ্ছা, ফাগুন হাওয়া এটা হল প্রকৃতির পর্যায়ের গান। প্রকৃতি পর্যায় মানে ফাগুন মানে কোন ঋতু হব ফাগুন মা?
1: বসন্ত।
0: বসন্ত, ঠিক আছে।

0: প্রতিটো কথা স্পষ্ট। আৰু আৰু এটা কথা মই ক'ব পাহৰিছোঁ, এই যে ৰ, অসমীয়াতো দুটা ৰ আছে, আমাৰ ডিফাৰেঞ্চ হ'ল আমাৰ এটা ব লিখি পেলাই তলত এটা মানে বিন্দি দিওঁ আমি আৰু বেত কাটি দিওঁ অসমীয়াত, এইটো হ'ল এটা ৰ। আৰু এটা ৰ, এই ৰটো কি দৰে ৰ, এই যে দুটাৰ উচ্চাৰণ ইউ হেভ টু ডিফাৰেঞ্চিয়েট যেতিয়া তুমি গানটো গোৱা। ৰ উচ্চাৰণটো হ'ল নৰ্মেল ছফ্ট ৰ, ৰ আৰু ৰ ৰ জিভাটো অলপ ওপৰত লগাব লাগিব। আৰু এটা হ'ল লাইট ছফ্ট ৰ, যেনেকৈ আমাৰ বাংলাত বাড়ি, বাড়ির মানে হল থাকার জায়গা, বাড়ি, আমার বাড়ি পানবাজারে, এলাকা আমি কম। আরো একটা হল, একটু হল তোমার ডরের, আমি দর্শন রকম, আরো বাড়ি টু সফট বাড়ি, এইটু হল কি পানি, অশ্রু বাড়ি, অশ্রু বাড়ি কথাটো বহুত পাবা, অশ্রু বাড়ি মানে নয়নর মানে জল আর পানি। এই তারপরে আরো আছে শটো উচ্চারণ, আমার বাংলার তিনটা শ আছে, এই বাংলা ল্যাঙ্গুয়েজের একটু কিন্তু একটা ডিফেক্ট যে তিনটা শ থাকিলেও বঙালি মানুষের তিনটা শ একে উচ্চারণ করে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যেটা গাবা তেতিয়া তিনটা শর ভিতর অলপ ডিফারেন্স করব লাগে। এইটো এদিনতে মই শিকাব নোৱাৰো, এইবিলাক বহুত মানে সূক্ষ্ম কথা আৰু, সেইকাৰণে এইটো তোমালোকে নিজের টিচারের পর শিকিব লাগবে ভালকে। আচ্ছা, তুমি কোনটা করেছিলে,
1: কেমন করে গান করো?
0: এটা কিন্তু ভীষণ একটা ফিলিং এর গান, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের গান শুনতে গিয়ে তেও ইমানে মুগ্ধ হয়ে গেছিল তেওঁর গান শুনি, তেও গানটা লিখেছিল তেওঁক উদ্দেশ্য করে।

বুঝেছো? এইভাবে ফিলিংসটা আনতে হবে, ভাব। রবীন্দ্রনাথের গান, সুর, কথা, তাল লয়, ভাব, মানে এক্সপ্রেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।

শিল্পী অনুপ জলোটার কণ্ঠত আমি ভজন শুনিলো। এইবার আগবাইছো এম এস শুভলক্ষ্মীর কণ্ঠত এটি ভজন।

পাহাড় এখনে কত জীবনক ঠাই দিয়ে, নদী এখনে কিমানক উর্বরা করে জীবন দিয়ে, গছে কিমান জীবনক জিয়াই রাখিছে। আপুনিও সাগৈ দিন রাতি একাকার করে কারোবার জীবন এটা জিলিকাই রাখিছে। আপনার প্রচেষ্টা আর প্রার্থনায় কিমানর মুখত হাঁহি আনিছে আপুনি হয়তো নেভাবিব পারে, কিন্তু আপুনি বিশেষ, ইউ আর স্পেশাল। আপনার মাজতেই আছে ঈশ্বৰ, আপনার মাজতেই আছে জীবন জিনার দুর্পার হেঁপা।